कैसे लगा आपको तेरे सिवा? द फिल्म कूली नंबर वन कॉम्ट uit het jaar 2020. De Hitzone, ik zit eraan tot 7 uur vanavond en na mij gaat die lekkertjes door. Collega Bahia hert een Ramdulari Pandey met zijn Saturday Night Fever. Om 5 over 7 neemt hij het over van mij. Ik heb ready for you een Dreamweaver. Jab hi aap gana ko sunoge, ta aapke aankhe na bhar jahe. We krijgen er allemaal geen genoeg van. Hoe meer je hem hoort, hoe beter hij klinkt. Een hidden treasure van Mohammed Rafi. Ik bood acha gana. Ik matlab sa gana. Aap naraz? Khuda khair kare. Nazo andaz? Khuda khair kare. Ik bood acha gana. Bring back a lot of memories. और ऐसे मौसम में दिल और दिमाग को कहीं और ले जाते हैं. गुस्सा इतना हसीन है तो प्यार कैसे होगा. आप नाराज, खुदा खैर करे.

शुरू करेंगे। आप भी चाहते हैं कि आपके नाम से मैं गीत चलाऊं? Dan mag je nog altijd blijven appen naar de studio. Doe je app krijg je hem die kito tarwak nummer waar hij 020-363-0808. Org film gana origineel hem na chalaila. Local program hai. Sabhi gane phir se gaya gaya hai. Tu jane toch. Oké, aakhri geet. Is geet ke baad break aur break ke us paar milte hain.